0: किशोरदा और लता जी आपको सुनाने वाले थे सुंजा आ ठंडी हवा फ्रॉम द मूवी हाथी मेरे साथी से हमने पेश किए हैं।
1: अदवकातुन कांतोर आनंदराम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
2: इनगेस्क्रेवन एन गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हिएरोंडर वाले बर्गरलिक रेक्ट ऑफ्टवेल सिविले जाके बेस्टुर्सरेक्ट एन स्ट्राफरेक्ट पर्सोनन एन फामिलीरेक्ट सोअल्स एक्सस्केडिंग अलिमेंटासी जाकेन ओमगांग्सरेगेलिंगें औडरशप एन एरकेनिंग जेगदरेक्ट मेट फोलगेंदे गेबीडन जेगदबेस्कर्मिंगसरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लाट en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio, Radio Faro.
5: Digitale radio, Fahon.fm.nl.
6: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De grootste defensiebedrijven wereldwijd investeren dit jaar een recordbedrag van $4.1 miljard in militaire start-ups. Gevestigde namen als Lockheed Martin en BAE Systems participeren volop in financieringsrondes om zich aan te passen aan het snel veranderende karakter van de moderne oorlogsvoering. Dat zegt analysebureau Dealroom. Op 12 augustus vindt een gedeeltelijke zonsverduistering plaats waarbij de maan ongeveer 90% van de zon bedekt. Dit zeldzame astronomische verschijnsel is te zien om 15 over 7 s'avonds en het duurt tot zonsondergang rond 9 uur. Sterrenwachten openen speciaal hun deuren voor alle geïnteresseerden. De Duitse politie heeft vandaag naam en foto van de verdachte van de aanrijding tijdens de Pride in Berlijn openbaar gemaakt. Het is de 21-jarige Abdul B. Hij zou rond 10 uur bij de Tiergarten meerdere mensen hebben aangereden, waarna er ook gestoken zou zijn. De politie waarschuwt dat hij mogelijk gewapend en gevaarlijk is en roept op hem niet zelf te benaderen. In de Zuid-Chinese Zee voor de kust van Vietnam is een Vietnamees vrachtschip gezonken bij het Free Cross Reef. Hulpdiensten hebben inmiddels 39 opvarenden gered, terwijl na 23 vermiste personen nog intensief wordt gezocht door diverse schepen en een reddingshelikopter met behulp van satellietbeelden. De prefectuur van Gironde heeft de evacuatie bevolen van nog eens 55.000 mensen in de buitenwijken van Bordeaux wegens de bosbranden. Volgens brandweermensen is de brand opnieuw opgelaaid, ondanks eerdere hoop dat lagere temperaturen en vochtige lucht verdere uitbreiding zou voorkomen. In het gebied waren al 167.000 mensen geëvacueerd. En dan tot slot het weer. Vanochtend start droog met flinke zonnige perioden. Hier en daar wat stapelwolken. De temperatuur stijgt snel. Richting de middaguur is het in het midden en zuiden van het land al op veel plaatsen tropisch warm. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Adverteer nu bij Fahon Hindustani Radio.
0: सुनने वालों यहाँ तक आपने सुने हैं इश्तिहारे और प्रोग्राम को हम आगे में जारी करने वाले हैं। एक शोक समाचार हम पेश करने वाले हैं और वो है वीरेश शिवराज की याद में। वीरेश शिवराज जो देन हाग के रहने वाला था और जिनकर मृत्यु हुई 37 साल की आयु में गत शनिवार 4 तारीख जुलाई को और दाह संस्कार किया गया गत मंगलवार 7 तारीख जुलाई को क्रेमेटोरियम लीपनहॉफ डेल्फ्ट में। उनकी अस्थियां कल शनिवार 25 तारीख जुलाई को स्कीफनिंग के नदी में प्रवेश किया गया तो आज उन्हीं की याद में माता और पिता विद्या शिवराज लक्ष्मण और प्रकाश शिवराज अपने बेटे की याद में उनकी आत्मा शांति के लिए भगवान से यही प्रार्थना करते हैं कि जहाँ पर भी ये महान आत्मा गए हैं भगवान उनकी आत्मा को सुख और शांति प्रदान करें।

0: अभी आप सुन रहे थे हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाव है कहीं कहीं तो धूप जिंदगी, हर पल जहां जी भर जियो जो है समा कल हो ना हो। सुतमेर के रहने वाले मामा जो होते हैं श्रीमान हैंक लक्ष्मण और मामी एल्फिया, अपना बेटा, दो बहन एलिसा और तेसा, अपने भाई, दो भाई फ्रांसिस और कॉकी, अपने भाई की याद में ये गीत को मांग किए थे, यानी वीरेश शिवराज के लिए मांग किए थे, जबकि उनकर मृत्यु हुई 4 तारीख जुलाई 2026 को और उनकी अंत्येष्टि की संस्कार किया गया मंगलवार 7 तारीख जुलाई को क्रेमेटोरियम इपनहॉफ में, जो डेल्फ्ट में है। तो उन्हीं की याद में ये परिवार ये गीत को मांग किए थे, और जहाँ पर भी ये महान आत्मा गए हैं भगवान उन्हें सुख और शांति प्रदान करे। सुनने वालों, प्रोग्राम हम बाकी में पेश करेंगे, क्योंकि यहाँ पर यानी अब समय हो चला है विज्ञापन का। चलिए मिलकर सुनते हैं विज्ञापन।
1: बाय वाहन हिंदुस्तानी रेडियो।
2: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De grootste defensiebedrijven wereldwijd investeren dit jaar een recordbedrag van $4.1 miljard in militaire start-ups. Gevestigde namen als Lockheed Martin en BAE Systems participeren volop in financieringsrondes om zich aan te passen aan het snel veranderende karakter van de moderne oorlogsvoering. Dat zegt analysebureau Dealroom. Op 12 augustus vindt een gedeeltelijke zonsverduistering plaats waarbij de maan ongeveer 90% van de zon bedekt. Dit zeldzame astronomische verschijnsel is te zien om 15 over 7 s'avonds en het duurt tot zonsondergang rond 9 uur. Sterrenwachten openen speciaal hun deuren voor alle geïnteresseerden. De Duitse politie heeft vandaag naam en foto van de verdachte van de aanrijding tijdens de Pride in Berlijn openbaar gemaakt. Het is de 21-jarige Abdul B. Hij zou rond 10 uur bij de Tiergarten meerdere mensen hebben aangereden, waarna er ook gestoken zou zijn. De politie waarschuwt dat hij mogelijk gewapend en gevaarlijk is en roept op hem niet zelf te benaderen. In de Zuid-Chinese Zee voor de kust van Vietnam is een Vietnamees vrachtschip gezonken bij het Free Cross Reef. Hulpdiensten hebben inmiddels 39 opvarenden gered, terwijl na 23 vermiste personen nog intensief wordt gezocht door diverse schepen en een reddingshelikopter met behulp van satellietbeelden. De prefectuur van Gironde heeft de evacuatie bevolen van nog eens 55.000 mensen in de buitenwijken van Bordeaux wegens de bosbranden. Volgens brandweermensen is de brand opnieuw opgelaaid, ondanks eerdere hoop dat lagere temperaturen en vochtige lucht verdere uitbreiding zou voorkomen. In het gebied waren al 167.000 mensen geëvacueerd. En dan tot slot het weer. Vanochtend start droog met flinke zonnige perioden. Hier en daar wat stapelwolken. De temperatuur stijgt snel. Richting een middaguur is het in het midden en het zuiden van het land al op veel plaatsen tropisch warm. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl।

तो दोस्तों हम फिर वापस आ गए हैं। तो हम चलते हैं, हमारी जनता हम जलते हैं। आप लोग जानो है क्विक की तरह चोरी भले पुलिसी ब्यूरो के घरवा के पछुए से है। पुलिसी ब्यूरो घरवा के पछुए से भैया थे कर बारे में फिहापी के पार्लियामेंटारियर सिद्रिक फंसामसोन बोले ब्लेफ एरबे कि हम लोग मांगेला जाने कब चोरी भय कैसे चोरी भय बोले सफल मायला ट्रांसपेरेंसी कितना दिन हो गए चोरी बोले कुछ ना तुम बतावे हैं तो बताई गए खमीस का बोले रेख थे ओपन है इन्फॉर्मेर करे के तुम लोग के बारे में बोले जो क्विक चोरी भले को पुलिसी ट्रेन में से एकर बारे में कमिटी जनरल जेसपॉल के मिनिस्टर हरीश मनोरथ नेशनल असेंबली मेरा बैठ वो ने और बोले के चाहे बतावे के चीजों कहां गए ले बोले बकी वाई बे न करी से बोले है वास नीत अनवेश और बोले के नीत खते कर फॉर द फरकादरिंग एंड एक बेन नीत खवेस वहां नीत इन अ कमिटी जनरल कोमन प्राटन ओवर क्विक दैट फॉरडुइन इज ऑन प्लेक वार द पॉलिसी टू सिक्स ऑफ हडन सो मुटन हेवन स्टार्ट द पॉलिसी बोवन DNA, the minister of the president, say Van Samson in the interview. Obole hega de politicus geloof in de principe van gelijke monniken, gelijke kappen. En stel dat bijvoorbeeld in de zaak van gewezen minister Bronto, naam van de PL wel openlijk is genoemd, is hij in de openbare vergadering in staat van beschuldiging is gesteld. Obole Samson, bole NDPK, parlementariër E.B. Joneske, op de dag van de comité generaal, ik ook gehele show opvoering kunnen gaan willen geven in de aanwezigheid van de pers door de vergadering. Eerst wel bij te wonen en achteraf buiten in de aanwezigheid van de pers zijn kritiek te leveren. Ook NPS'ke fractie willen gaan maak lemmetje meegewerkt aan zijn vergadering. Je moet een pertinent weigeren om te gaan, omdat het niet kan. De eerste bebaard willen hij, of willen hij en gezien met een jaar een vrouw als president. Die vrouw had jou beloofd dat ze mensen naar de PG zou sturen. Bolle ook zou zij moeten huilen. Hoeveel mensen heeft ze al naar de PG gestuurd van al die zaken? Want u bolera inderdaad, Simons bolera president. Bolle ki, toen jij John Partij gebaarde, bolle je toen ik je bolle de gaien, bolle de stuur ik jou naar de PG. Dan bolle aan itra chichuri, we keimela ke bolle. ओ पीखी में पढ़ाई सब देखो भैया एक आदमी 51 यार के एक आदमी हाँ दोस्तों एक आदमी 51 यार के अपन घर में बंदूक से अपने आप के दाग ली से भैया ये बात हुए सीधो रेजो वेख में 51 यार के वो आदमी अतवार के सवेरे मर गए है अपन बंदूक से अपने आप के स्टाक के सेल्फ मोड कलेश में से और यहाँ बताए गए हैं लेडी दौरव की सिपाही एक बारे में ऑन द सुक करे है कि बातचीत कैसे है बताए गए है कि यदि अपन स्लाब कामर में रहा और बोले हैगा पता चलल है कि अपन मुड़ी में दाकी से बंदूक से और बोले द यह खबर इस नतीजे के बसला खनों में से और बोले ओए मिनिस्टर इस लीफन इस लेखाम फ्रेगेगेवन ना द नाम स्टैंड वन टी सेल्फ मोड के बारे में है हमारे प्यारे प्यारे जिंदा। अब देखो भैया स्विट्जरलैंड में इतना जबर बिजली चमकल है ब्लिक्सम इंसलाख मारी से स्विट्जरलैंड में कि सवन भेड़ा मर गए भाई। अब देखो यहाँ क्या हुए बड़ी दुख के बात है होंदर दर भेड़ा बोले हैगा बिजली मारी से वारन ओम से तीखन वल्फंत बस्कर्मन साइन इन हेड स्ट्राइट वेस्ट फॉर स्विट्जरलैंड ओम इट लीफर कोमन नून ब्लिक्सम इंसलाग बोले 80 अंदर स्कापन ओवरलीफ द ब्लिक्सम बोले हैगा द स्वार्ट नई स्कापन वारन ऑफ एट क्लेने अफगलोपन ट्रेन ऑफ एन बर्गवेड टेन साइड ईस्ट ओस्टन और बोले हैगा जेकर रहा भड़ोन भैया जेकर भेड़ा रहा जाने स्कापर रहा वो बोले हैगा सही द डीर फ्रुक नीचे देख ऑफ एलकार स्टोनन मार दो द ऑपमार फन वॉल्फन द कुडस बदरेगन moeten er beschermde maatregelen worden genomen die eerder niet nodig was. Op de Duitse media schrijven dat de
karkassen per helikopter van de berg worden verwijderd. 26.000 bliksemontladingen schreef omroep in de TV, mensen. Toen je het over die gejepke baat heeft, Hamari Janda. अब देखो भैया, अब हम जाएला रुसलान नदेसवा के ओर, मां हम जाएला गैगरी रुसलान के बारे में बोले वाइस प्रेसिडेंट गैगरी रुसलान हीफ टेरिकब्लिक ऑफ द ईस्ट 12 मंथन फ्रॉम द कैबिनेट सिमोन रुसलान volgens hem nam de regering het bestuur over onder moeilijke omstandigheden, maar is ervoor gekozen om niet veel te praten en vooral te werken van oplossing voor de uit bole hamlo bahut namangile batiai bole hamlo kaam karab bole hamlo bahut moeilijk tijd pe leli bati de kab tul moeilijk na hai de swa me bhaiya vanaf tak tak se moeilijk moeilijk chi bhaile ap ye lamia bole moeilijk tijd me pehla nahi banal hai vp bole bahut na batiya wala भी एक के बारे में पॉजिटिव ना बतिया कोई एक नाम धरे ई कोई नाम धरे उ तो यहां बोले फ्रीडा हार्मोनी एंड रिस रिसलैंड बोले है बोले सामन वर्किंग रखेरिंग से बोले grootste prestatie van het afgelopen jaar na een jaar kunnen de voorzichtige tot de conclusie komen dat wij vrede harmonie en vooral rust hebben weten uit te stralen. Dus ik vraag me af, mensen, heeft rust thuis, maar die mensen die duur moeten betalen in de winkel, die mensen hebben thuis niet rust. Dat mag ze zeker weten. Maar in de hakering bang 90 miljoen SRD financieel krijgt het dus om een zonnepanelen ke bare mee. Ha, zonnepanelen ke bare mee. Hakering bang 90 miljoen beskik bar krijgt SRD ke bare mee. Dosto, bolle voor huishouden die willen investeren in zonnepanelen, bolle nieuwe kredietfaciliteit heeft een maximaal looptijd van 90 maanden, 9% rente per jaar per je otra paisa beskikbaar ke je mang je zonnepanelen lagawe tap Hakering Bang bole hai zonne-energie voor meer burgers bereikbaar maken. Volgens CEO Rafiq kunnen huishoudens onder gunstige voorwaarden geld lenen van aanschaf al gunstige 9% hebben. Ja, te gunstig vind ik niet zelf voor mensen, maar goed, dan moeten de mensen wel weten. Opleiding overal in de bankwezen te je mag je kardjale weet, hakring bank je lezen kohe, 90 miljoen dat je mag je zo'n appel in lagawe tap, ik er bare mee he hamare janta aur ya HPV vaccinatie ouderen en sommige scholen steunen voor de HPV vaccinatie niet, mensen. Ja, betaalde zorgpunt scholieren John Higa bolle onvoldoende medewerk paarwe Higa api HPV vaccinatie ke bare me jonge meisjes John Higa bolle Higa vaccineert hoe tegen baarmoeder halskanker ke bare me ekar bare me Richard Cartomo manager hai nationaal immunisatie programma ke bolle HPV John we vaccin hai bolu beskerm karega baarmoeder halskanker ke bolle ouders willen hun kinderen tegen de ziekte laten vaccineren. Ook werken niet alle scholen mee wanneer vaccinatieteams langskomen om kinderen te vaccineren. Terwijl het volgens Cartomo een zeer effectief vaccin gaat, mensen. Toen jaren op, ja, hem lukken. Vaccinatie ke bare mein, corona ke bare mein, kitra hiya garma garam hovega hi khud yonge ke bare mein. Ikar bare mein tulun jano hai, koi positief batia, koi negatief batia, maar mensen zijn niet blij op hi khud yonge over de situatie. Ham jale bhaiya onderzoek hovega toko hai Rotterdam mein. Bole bhaiya ego toko Suriname se winkel hai. Aur batawe hai bhaiya vetwasak karatra drugsak ke bare mein pakdan hai dukaniya. Suriname se winkel hega toko ego hai Rotterdam mein aur bataye gaye hega witwas karatra Suriname se toko Rotterdam mein 55 jarige aur Rotterdam en 55 jarige ego in Den Haag ke aur 51 jarige Rotterdammer ek er bare mein pakraan hai verdacht van onder en meer witwassen
drugsdelicten, fraude en deelname aan criminele organisatie. Dat doe ik niet dalera als dekmantel mensen. Op de toko is in beslag waren genomen. Spoorpijlen bij je telefoon, laptop, spoorpijlen. Op de Nederlandse politie, Satratar Kulik, bekend inmiddels zich heeft gegevens op een brede witwas- en drugsnetwerk. De zaak kwam mee met rol bij de 51-jarige Ademia en zijn 42-jarige vrouw werden aangehouden. Ze hebben pakrara. Bolle Dunu Parania onderneming. Ra Suriname mee Surinaamse gerechten beetje traan. Worden verkocht vanuit het bedrijf zouden grote geldbedragen zijn witgewassen. Obole Hega. Volgens de politie konden klanten bij de ondernemer vermoedelijk collega krijgt cryptovaluta omzetten in contant geld. Om geen argwaan te wekken zou het geld zijn meegegeven in tasjes van de toko. In de keuken werd bovendien een geldtelmachine aangetroffen. Obole verdenken uitgebreid naar drugsdelicten. Obole de gegevens op de inbeslag genomen. Politie alleen onderzoeker is 55-jarige Hagenaar. 51-jarige Rotterdammer. Ik erbaar inmiddels door criminele geldraad via valse facturen. De verdachten zouden gebruik hebben gemaakt van de cashcompensatiemodel. Toen hier bij kitre lok to janingel hoeja kon Surinaamse winkel ke baatjeet hoewe he. Lekin jep un naam na likhele media me bhaiya ta hamme batawe ki kaun kaam he. Gaat u maar lekker even zelf onderzoeken over welke Surinaamse winkel het gaat. Welke toko het gaat mensen. Daar gaat het om. President Simon communiceert beter dan haar voorganger. Iso mohardo bole bhaiya. Bole he chance zoki ose na batia. Maar bole Simon ose batia he. Ari batia kakari binnenkort moet je voor de rechter mensen. Het is een zaak van Bronto. Van miljoenen de fraude zaak mensen. We weten allemaal. Hij is een staatsbeschuldiging. En heeft hij gehad van de DNA. Samen met andere twee mensen. Hoefdraad en Riyad Noor Mohammed mensen. Dat weten we wel. तो ये बात है हमारे प्यारे प्यारे जनता जो आप लोग को हम

Beautiful song, allemaal gemaakt door AI Technology. Cover song door Kafi Dinobate. Aap Sunrehete Dilto Pagel. Hey, origineel gezongen natuurlijk door Letaji Ant Udit Narayan. En muziek origineel gecomponeerd door Uttam Singh en Alfaze van Anand Bakshi. Maar u hoort het zelf, hè, hoe mooi het klinkt. En dit allemaal door middel van AI Technology Alim. Allemaal gemaakt met de computer. Computer Music AI Technology zijn heel ver, hoor. Is heel moeilijk van het echt te onderscheiden. Maar ze zijn wel eerlijk genoeg om het te vermelden. Aglabayan Jaradil ko tham lijiye. Jabardast gaane wali Malkaye Husn, Malkaye Sangeet ko laate hai program mein. Remember the name, Madhubanti Bakshi ji ka ye super hit song. Aap suniye, enjoy kijiye. और देखा जाए तो महान लेखक द ग्रेट अमिताभ भट्टाचार्य जी का लिखा हुआ ये अति सुंदर बयान, कंपोज एंड अरेंज बाय मैस्ट्रो अमित त्रिवेदी. ब्यूटीफुल वंडरफुल सॉन्ग. एंजॉय द म्यूजिक लेडीज एंड जेंटलमैन.

0: खूबसूरत है वो इतना कि सहा नहीं जाता। उदित नारायण आपको सुनाए गीत गजल के कार्यक्रम में फिल्म रोग में से निकाल कर। जी हाँ, फिल्म रोग में से निकाल कर 2005 का ये फिल्म है और शुभकामना के साथ पेश किया गया यूसुफ माशुक। यूसुफ जो मेरे सामने बैठा हुआ है, यूसुफ की तरफ से माशुका शीला जी के लिए जो इबन बेरुख में बैठी हुई है, यूसुफ की तरफ से शीला जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए ये शानदार गीत पेश हुआ। अच्छा भैया अनिल, आपका गीत अभी हम चलाएंगे, लेकिन उससे पहले एक टेलीफोन ले लें। हाँ, देखते हैं। हिंदुस्तानी रेडियो, खुदनाफंद।
1: खुदनाफंद, ik spreek met Angela uit Almere.
0: Dag mevrouw Angela.
1: Dat is een tijdje geleden weer, hè? Goedenavond.
0: Ja, inderdaad. Ik heb u vorige week dag gemist.
1: Dat klopt.
0: Ja, zie je.
1: ik was vorige week naar het museum, dus vandaag ben ik thuis. En toen dacht ik, laat ik weer even een liedje aanvragen.
0: Dat moet ook gebeuren, naar het museum gaan.
1: Absoluut,
0: ja.
1: Absoluut.
0: En voor de rest alles prima, mevrouw Angela?
1: Gaat goed. Ik heb vandaag heerlijke appelchutney gemaakt uit de tuin van mijn moeder.
0: Noem me grap. Het is uit uw eigen tuin?
1: Uit de tuin van mijn moeder.
0: Oh, maakt niet uit.
1: Een prachtige moestuin. Sorry, wat zegt u?
0: Blijf hetzelfde. Ik ook hou de baboon teren en baboon ching. Zeg, maaike hoit, koker keetke, zij toer keetke, maakt niet uit.
1: Dat is waar, dat
0: chutney
1: is waar.
0: Chutney is belangrijk.
1: Ja, ze heeft een prachtige moestuin en ik heb heerlijke appels meegenomen. Dus
0: oh,
1: ik heb vandaag lekker appel chutney gemaakt.
0: Nou, geweldig. Gaan bijna mangen, mangen, bullen. Chutney het niet maken, hè?
1: Ja, het is dat u op afstand bent, hè? Anders had u het kunnen ruiken, ja. Okay.
0: Mevrouw Angela, heeft u een gezegde of iets dergelijke? Wat nou?
1: Ik heb wel een mop.
0: Ah, ja, go ahead. Ja.
1: Mm-hmm. Nou, daar komt hij hoor.
0: Aha.
1: Jantje komt thuis en zegt tegen vader:
0: mm-hmm.
1: Papa, ik wil later rijk worden. Dan wil ik een groot huis zonder badkamer en 11 bedienden en veel eten natuurlijk.
0: Veel?
1: Geen badkamer, vraagt vader.
0: Oh, oké. Okay.
1: Nee, antwoordt Jantje, want ik wil stinkend rijk worden.
0: Ja, dat is waar.
1: Ja, dus...
0: Mooi, geweldig. Ja, dankjewel. De luisteraars zullen dat ook gehoord hebben en genoten hebben.
1: Ja, absoluut. Ik hoop het ook.
0: Ja, zeker.
1: Ik heb een mooi liedje die ik wil aanvragen.
0: Ja, mevrouw Angela, met welk lied kunnen wij jou vanavond blij maken, betalen?
1: Nou, ik zou heel graag een music track willen aanvragen van Chikma.
0: Van?
1: En de naam is Har Janam Kelie.
0: Har... जन्म के लिए ओके नहीं दा होप एक दैट कम फिंड
1: नाउ दैट्स सो फैंटास्टिक है फॉर माय पार्टनर फॉर माय मान नवीन गोपाराय
0: नवीन
1: नवीन गोपाराय
0: नवीन गोपाल राय ओके प्रिमा ब्रांच या ब्रांच ला थैंक यू वेल
1: Graag
0: gedaan. Ook bol ik raha?
1: Ik wil jullie heel veel succes wensen vanavond nog, hè, met de uitzending. En ik luister graag naar jullie liedjes.
0: Nou, geweldig. Dankjewel, mevrouw Angela. Ik wens jullie ook een fijne avond en heel veel luisterplezier. En tot over 2 weken, want vanavond over 8 dagen ben ik er niet. Om te
1: no.
0: betalen. Ja,
1: nou,
0: helaas.
1: Dan over 2 weken weer.
0: Ja.
1: Fijn, hartelijk dank hoor.
0: Mevrouw Angela, dank je wel.
1: Graag gedaan, ja, okay. Succes.
0: Groeten aan Nawien.
1: Ga ik zeker doen, dank je wel.
0: ये थी अंशला जी अलमेरे के रहने वाली। तो चलिए अगला गीत हम पेश करने वाले हैं और वो है हमारे सहयोगी जो है, जी हाँ, हमारे सहयोगी जो है अनिल, अनिल सरजू। आपको पता है अनिल सरजू शुक्रवार को, जहाँ तक मेरा ख्याल मंगलवार को भी, हाँ मंगल और शुक्रवार को वो कार्यक्रम पेश करता है और हर सप्ताह वो कराओके करता है अपने जगह पर। तो भैया अनिल, आपको भी बहुत बहुत धन्यवाद। भैया अनिल ये गीत सुनना चाहता है महेंद्र कपूर जी की आवाज़ में, फिल्म है तवाइफ नेकती फैफ तख्त रवि के साज पर। तो भैया अनिल के लिए शुभकामना के साथ और साथ ही साथ राबिया के लिए बहुत बहुत धन्यवाद। भैया अनिल, लीजिए आपकी मांगी हुई गीत, बस सिर्फ बटन दबाना है, फिल्म तवाइफ में से निकाल कर गए हैं।